0: प्लस तुम कुफा भी
1: इजाए वो कन संभाव न्योल फिरे ने नितानूर निलायंत दे माने उन्हें लाये लुने जान फितुना पंजाकान अनरज्वेली जय पमुनोल निजाज़ उरे रे संभाव नले फने रे मंडे नंदे नियान आरोलु किंगा सेनी Stinga fayenrena de nivonono fanjakanan rajoely de miantsony vahoaka ny sambaba zay miantsony vahoaka malagasy tsovakovolo miantsony nipona faritany Diego rehetra alô zalahy hitolona atsika tsy akentsika horaraka an-tany ny liny zanakatsika masina ity tanyrazina ty ty mesazy ny rajoely efa mpamonola anao tamin'ny 2009 namonola anao amin'izao fotoana zao ka miteny aminao zay de miala amin'ny fitondrana tsy misy atakandro anao fa leo anao ny peuple sava ary anareo zanaky sambava zay agnatin'ny fitondrana de dieny zao mbola tsy maty masoandro matsiarova fahotagnana atao mandehana mibebika mivahoaka amin'ny tany avianareo anareo mba tsisieny fitezaram-bahoaka aminareo zanaky samba indrindra fa ianao filohana anteny mairam-pirenena mahafantara tsara ianao fa olo aveto anao teraka teto anao zanakatsika zalahy voniny fitondrana misy anao i ataova hampy zalahy matsiarova tegna fa olondehibe ianao olona varam-pianarana anao olona malala anao fa izaho miteny aminao io havanao rahalahinao ola veto asambava de tsy matahotra igadrainareo raha niteniko zany gadranareo de gadra fa malahelo zay amzanakanay zanakatsika ny vononareo masina ny tanyraza
0: saotra tomboko lahy saotra tomboko vavy.